আসসালামু আলাইকুম। মিডিয়াম ওয়েভ স্তোচিগনা গাবগিয়ানা নিশুবজিনেবজি কিলোহার্টজ, টুগিয়ানা নিশুবজিনেবজি কিলোহার্টজ, এফএম রগিয়া আশারিয়া চিক মেগাহার্টজ, দোনা নিউজ অন এআইআর এবিকা দিউ আকাশবাণী কারগিলিন। দিরিং ফ্রচুকবাইপি প্রোগ্রাম উন্নয়ম্বো নাচায়ন্তি দুনুখলেবসেত নাচিজুনা সালাম পোকবুল সংশিক।